ka kyerɛɛ wɔn no, na wɔsiesiee twam no. Ne duru anwummerɛ no, ɔne dumienu no baeɛ. Na wɔte hɔ redidiɛ no, Yesu kaa sɛ, “Nokorɛ, mese mo sɛ, mo a me ne mo redidiɛ yi mu baako bɛyi me ama.” Na wɔn werɛ hoeɛ. Na wɔfitii aseɛ bisabisaa no mmaako mmaako sɛ, “Ɛyɛ me.” Na ɔsee wɔn sɛ, “Ɛyɛ dumienu no mu baako a ɔne me to nsa